0: গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা, ফুজুর লগা খবর পড়ি আছে সংগীতা শর্মা। গভর্নর নন্দ কিশোর যাদব পৰা এডমিনিষ্ট্রেটিভ কাম বিলাকতে ট্রান্সপেরেন্সি, একাউন্টেবিলিটি আর এফিসিয়েন্সি লগা জরুরত ওপরতে জোর দিছে। যাকালি কহিমাতে লোক ভবন সেক্রেটারিয়েট লগা একটা ইন্সপেকশন সময়তে টিওপরা এইটো কথা কই দিছিলে। টিওপরা বেলেগ বেলেগ ডিপার্টমেন্টস বিলাক লগা কাম আর ব্যবস্থা বিলাকে ওয়াপস চাই দিছিলে আর পাবলিক সার্ভিসকে আর বি মজবুত বনাই দিবলে আর শাসন ইয়া গভর্নেন্সকে আর বি ভাল বনাই দিবলে কারণে অফিসার্স আর স্টাফকে প্রোৎসাহিত করে দিছে। চিফ মিনিষ্টার নিফিরিও পৰা নাগালেণ্ডে এডুকেশ্যন সেক্টরকে মজবুত বনাই দিবলৈ কারণে শুক্রবার দিনতে নিউ দিল্লীতে ইউনিয়ন এডুকেশ্যন মিনিষ্টার ধর্মেন্দ্র প্রধানকে লগ করেছিল। চিফ মিনিষ্টার লগতে স্কুল এডুকেশ্যন কারণে এডভাইজার ডক্টর খ্রেখ্রেল হুলে ইয়মে বি সামিল থাকিছিল। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীরিও পৰা কয়েছে এই মিটিংতে নাগালেণ্ডে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার আগবাই দিয়ার ওপরতে ধ্যান দিছিল আর আশা করেছে কি ইউনিয়ন মিনিষ্ট্রির পৰা স্টেট লগা এডুকেশনাল উন্নতিকে আগবাই দিয়াতে সহযোগ দিয়া জারি রাখি দিব। একে সময়তে শ্রীপ্রধান পৰা এই মিটিং সফল হওয়া জনাই দিছে আর সমগ্র শিক্ষা আর দূসরা বেলেগ বেলেগ কদম বিলাক নিচেতে কোয়ালিটি এডুকেশন সুধার করে দিবলৈ লৈ দিয়া কাম বিলাক জনাই দিছিলে। ইউনিয়ন মিনিষ্টার পৰা কৈছে নাগালেণ্ড লগা ইউথ লগা পুরাপুরি উন্নতি আর এম্পাওয়ারমেন্ট কারণে দুইটা বি সাইড পৰা টিওখান লগা কমিটমেন্ট ওয়াপস জনাই দিছিলে। লোকসভাতে নাগালেণ্ড লগা এম পি এছ সুবুং মেরেন জামির পৰা মণিপুরতে ছয়জন নাগাজ খানকে মরাই দিয়া লগা নিন্দা করে দিছে আর এই ঘটনাকে হিউম্যান রাইটস লগা একটা ডাঙর ভায়োলেশন বলে জনাই দিছে। যাকালি কহিমাতে একটা প্রেস কনফারেন্সকে এড্রেস করে দিয়াতে টিওপরা এই অবস্থাকে রুখাই দিবলে কারণে কারা কদম বিলাক লই দিবলে দুইটা বি মণিপুর সরকার আর সেন্টারকে মাতিছে। জিম্মেদার থাকা খানকে বি টিওপরা মাতিছে। শ্রীজামির পৰা চিন্তা ভাবনা থাকিয়া জনাই দিছে কি মণিপুরতে হয়ে থাকা হিংসাকে জলদি লগে লগে হল নকৰি দিলে মানে এইটোপরা পুরা নর্থ ইস্ট লগা অবস্থা আসার করে দিবলে পারে আর একটা স্টেট লগা বিয়া অবস্থা পৰা পুরা রিজনকে আসার করে দিব বলে ভাবনা জনাই দিছে।
1: The government of Manipur, as well as the central government, they have to act more vigorously than the state government. They have to direct, and then the situation has to be controlled because the tension, if it starts anywhere in the northeast, is a related issues. If one state is neglected, then this problem will be effective to the other northeast states also.
0: মণিপুরতে থাকা লাগা নাজুক অবস্থা লাগা কোনো বি আসার স্টেটে আহি যাওয়া রখাই দিবলে কারণে বাচাব কদম বিলাক লই দিবলে আর হসিয়ার থাকিবলে কারণে এমপি পৰা নাগালেণ্ড সরকারকে অনুরোধ করে দিছে। মণিপুর পুলিশ পৰা জনাই দিছে কি কোনোবা মানুখান আর গ্রুপস বিলাক পৰা সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম দে জাজ নকৰি দিয়া আর নোকসান করে দিবলে পারিয়া কন্টেন্টস বিলাক বনাই দি আছে আর শেয়ার আর সার্কুলেট করে দি আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে মণিপুর পুলিশ পৰা কৈ দিছে কি এনেকা পোস্ট বিলাকতে গম্ভীর আরোপ লগাই দিয়া কথা বিলাক সামিল আছে আর এইটোপরা জাতি মাজতে ঝাগড়া উলাই দিবলে পারে, পাবলিক মাজতে অবস্থা বিয়া বনাই দিবলে পারে আর সমাজটি মিল মিলাপ বিয়া করে দিবলে পারে। জনতাকে এইটো বিলাক কথা বিশ্বাস নকৰি দিবলৈ আৰু জাজ নকৰি দিয়া কণ্টেণ্টছ বিলাক শ্বেয়াৰ আৰু ফৰৱাৰ্ড নকৰি দিবলৈ কাৰণে জোৰ পৰা এডভাইচ কৰি দিছে। ইণ্টাৰনেশ্যনেল ডে অফ য়োগা চেলিব্ৰেশ্যন লগা ভাগ হিচাপে মিনিষ্ট্ৰী অফ আয়ুষ পৰা

মুরারজী দেশাই ন্যাশনেল ইনস্টিটিউট অফ যোগা আর হাবিল্ড লগতে মিলি কিনা আজি ফুজিওতে একটা ডাঙ্গর গ্লোবাল অনলাইন যোগা ইভেন্ট যোগাড় করে দিয়েছে। এইটু অনলাইন যোগা সেশনতে 130 বেশি দেশবিলাকরা ভাগ লই দিয়েছে। আয়ুষ মিনিষ্ট্রীরপরা কই দিছে কি একটা হে সিঙ্গল প্ল্যাটফর্মতে পুরা পৃথিবীরপরা যোগা প্র্যাকটিশনার্স আর ওয়েলনেস উৎসুক খানকে একেলগে আনি দিকিনা এইটু ইভেন্টপরা একটা ইউটিউব লাইভ যোগা স্ট্রিম কারণে সবরা বেশি সাই দিয়া লাগা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড বনাই দিবলে ভাবনা রাখি দিয়েছে। ইউথ রিসোর্সেস আর স্পোর্টস লাগা ডিপার্টমেন্ট পরা যোয়াকালি ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কহিমাতে গ্রাসরুট ফুটবল ফেস্টিভেল বেবি লীগ 2026 যোগাড় করে দিছিলে, যুন্তুপরা হান্ড্রেডস লাগা গিনতিতে স্টেট লাগা ইয়াং ফুটবল উৎসুক খানকে তাতে জমা করে দিছিলে। এইটু ইভেন্টে কথা কই দিয়াতে এইটু ডিপার্টমেন্ট লাগা সেক্রেটারি এন্থনি মুলিপরা কইছে একটা ছোট উমরপরা স্পোর্টিং লাগা ভ্যালুস আগ বড়াই দিবলে আর ফুটবল লাগা ট্যালেন্ট নার্চার করে দিবলে ভাবনা লগতে বেবি লীগ সাল 2024 শুরু করে দিছিলে। টিওপরা কইছে এইটু ফেস্টিভ্যালপরা ভাল ইয়াং প্লেয়ার্স খানকে চিনি লবলে কারণে বি একটা অবসর বিলাক বনাই দিয়ে। শ্রীঙ্গুলিপরা এইটু বি কই দিছে কি বাচাখান মাজতে ফ্রেন্ডশিপ, টিম ওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ আর সেলফ কনফিডেন্স বনাই দিবলে এইটু কদম লই দিয়া লাগা ভাবনা বি থাকিছিলে। চারটা এজ ক্যাটেগরি 5 সাল পর 6 সাল, 7 সাল পর 8 সাল, 9 সাল পর 10 সাল আর 11 সাল লাগা এজ ক্যাটেগরিতে এইটু টুর্নামেন্ট থাকিছিলে। এইটু লগতে আজি ফুজির লগা খবর দিয়া শেষ করে আছে। শুনি থাকিবি সাম লাগা নাগামিজ খবর 7:10 মিনিটে আনি দিব। আপনি খান সব লাগা দিন ভাল হব বলে আশা করে আছে।

সাপোর্ট করবলে পার্টি কি তাকুতার বানাবলে কারণে মিলি কিনা কাম করবলে আর নাগা পলিটিক্যাল মামলা ওপর সব মানুষরা স্বীকার করবা একটা সেটলমেন্টকে সাপোর্ট করবলে কাম কান তাকিছে। ডিমাপুর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি DDCC বরা ডিমাপুরতে আর ডিমাপুর আশপাশে কিছুমান তরকারি রাস্তা লাগা বেশি বিয়া হালাত তাকিয়া কুন্দুবরা হতাই বিরা মানু স্টুডেন্টস অফিসে যা মানু বিজনেস এস্টাবলিশমেন্টস আর জেনারেল পাবলিক খানগে বেশি দুঃখ দিয়া ওপর চিন্তা তাকিয়া জনাইছে। একটা স্টেটমেন্টে DDCC বরা কইছে আজিকালি রিপেয়ার করিয়া পাশতে বি পুরানা বাজার বরা সুপার মার্কেট তাক রাস্তা হইলে বেশি জলদি বিয়া হয়ে যাইছে। বটহলস আর রাস্তা বিয়া হুই যা জাগা খান তাকিয়া দেখিবা বরা কনস্ট্রাকশন লাগা কোয়ালিটি আর পাবলিক ফান্ডস চলা ওপর চিন্তা উঠি আছে। কমিটি বরা পুরানা বাজার দিয়ে তাকিয়া নিউ ডেপুটি কমিশনার্স অফিস ডিমাপুরে যা রাস্তা বেশি হালাত বিয়া দিয়ে তাকিয়া ওপর জিম্মিদারি অথরিটিস কি বি জনাই দিছে। DDCC বরা আর নতুন বানা নিউল্যান্ড রাস্তা দিয়ে পটহলস আর রাস্তা বিয়া ইতিয়া বরা তিখি তাকিয়া বরা মুফাসাল সুরক্ষিত না তাকিয়া বানাই দিয়া ওপর কথা কইছে আর